0: বাবু, এ বাবু, ঝটে উঠ তো, ছিট উঠ না, আপনি বিহি বিষে জস্তো ছ, বুহারিকো লাগি গহনা কিন জানু পরি না, উঠ তো ছিট।
1: হো তো এ আমা, বরু কা জানি, বন্ধু তো।
0: পহিলা মুখ ধুনে, অনি এই আমরে বেশি শহরকো ভিনসুলি স্থান চোকমা ছ নি, জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে, সুনচাঁদী র হীরাকা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনেকই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো তো।
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালে গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌলদ্বারা নাপজাঁচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ।
3: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেচী শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটার বমবাহাদুর বিশ্বকর্মা র সুরজ বিশ্বকর্মা সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 98-460-58-565 রাশি অনুসর্ক পত্থর কা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সমজনু হোস।
1: ওহো হেড স্যার টাড়াই কো সাইদ হোকি কসো বেশি শহর জানি ভয়ে সঙ্গে যাও ভাই
4: কষ্ট ঠ্যাক্কই পার্নু ভো হেরনুস না স্যার বিদ্যালয় কো বার্ষিক উৎসব পনি আউনেই লাগ্যো এসপটক ক্যালেন্ডার পনি ছাপনি কুরা ভয়েকো ছ বেশি শহর কো নিউ জনপ্রেমী ছাপাখানা মা যাও কি ভনের নিস্কিয়েকো মা ত
1: কায়দা কো কুরা গর্নু ভো স্যার ম পনি কা জানি হোলা ভনের সোচি রহেকো থি হাম্রো পনি আইডি কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র ছাপনু পর্নি গাউকাই পসলকো বিল পনি বানাউনু ছ।
5: নিউ জনপ্রেমী ছাপাখানামা ছপাই সম্বন্ধী সম্পূর্ণ কাম গরিন্ছ। লংচুংমা নাই পহিলো পটক স্থাপিত বিগত 35 বর্ষদেখি সেবা দিদেই আইরহেকো নিউ জনপ্রেমী ছাপাখানামা বিবাহ কার্ড নিমন্ত্রণা কার্ড প্রমাণপত্র মেডাল প্রিন্ট কিতাব পত্রপত্রিকা ক্যালেন্ডার আইডি কার্ড ভিজিটিং কার্ড পাসবুক লগায়তকো উচ্চ স্তরীয় প্রবৃত্তিবাট ছপাই কার্য গরিনুকা সাথেই সবই প্রকারকা ছাপ পনি বনাইন্ছ।
3: নিউ জনপ্রেমী ছাপাখানা বেশি শহর নগরপালিকা 8 নারায়ণস্থান চৌক লমজুং সম্পর্ক ফোন নম্বর 066-520-227 মোবাইল নম্বর 98-462-49129 র 98-461-5091।
6: কাইলে টাউকো দুখ্নি, কাইলে পেট দুখ্নি, কে দুখিয়া হো দুখিয়া হো জানি এই বেলা পখালা লাগের হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে জৈলেই বিরামি ভয়ের কেই মেলো মিশে পাই
7: বুয়া চিট নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি শহরকো সেরা চোখ দেখি কারাকার জানে বাতো ছ নি তেই যাম বরু
6: হুন্ছ বুয়ারি ল গই আলম সারে গারো ভ
7: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা 8 সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 98-465-64-093।
8: হেরনে হেরাউনাকা সাথেই উপচার গর্নে হজুর তপাইঁকো সংস্কৃতি সংরক্ষণ তথা সামাজিক বিকাশ কেন্দ্রমা ধামী ঝাঁক্রি উত্থান সমিতি সঞ্চালন গরিয়েকো ছ। ইহাঁ প্রাথমিক উপচার তথা পরামর্শ সম্বন্ধী শ্রী ধনবাহাদুর অসরপতি গুরুদ্বারা দয়াকো সেবাকাই গর্নে গরাউনে গরিন্ছ। সাথেই সমাজকো অগাড়ি দুঃখ বিরাম রোগকো বিশ্বাসকা সাথ উপচার গরিনে জানকারী গরায়ৌ হৈত। রোগকো বিবরণ
9: কামনে রোগ,
8: বৌলাউনে রোগ,
9: ঢল্নে রোগ,
8: মূর্ছা পর্নে,
9: স্বপ্না নরাম্রো দেখ্নে,
8: ডরাউনে,
9: রিস উঠ্নে,
8: তর্সিনে,
9: খান মন নলাগ্নে,
8: চিলাউনে,
9: ঐঠন গর্নে,
8: কম্বর দুখ্নে,
9: হাত খুট্টা পোল্নে,
8: চপাউনে,
9: হাত খুট্টা দুখ্নে বা শুন্নিনে,
8: জ্যান কর্কর খানে,
9: মহিনাবারি গড়বড়ি,
8: বাজোপন,
9: ছাড়ে রোগ,
8: প্রেসার,
9: সুগার,
8: প্যারালাইসিস,
9: দম,
8: খোকি, টোকেকো নীলো দাম,
9: মানছে হরায়েকো,
8: সামান হরায়েকো,
9: মুনামুনা লাগেকো,
8: মেলমিলাপ গর্ন পর্নে,
9: দাঁত দুখেকো,
8: বিগার পরেকো,
9: পয়সা ফসেকো,
8: রক্সি ছুটাউনে,
9: ঘর বান্নে,
8: পিনাশ ভয়েকো,
9: টাউকো দুখ্নে,
8: গ্যাস্ট্রিক,
9: জন্ডিস ভয়েকো,
8: শত্রু নষ্ট গর্নে,
9: বাক রোগ,
8: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरुबाट विश्वासका साथ उपचार गरिन्छ, साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
9: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानु पो के छ?
10: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका, वडा नम्बर 9, सिउडीबार, लमसुङ, कृषक जागरण सहकारी अगाडि, कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97-69-78-60, 97-69-77-60 र 98-21-57-56-36, 98-21-57-56।
8: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था? आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस्, बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम।